0: গতিছিস কি?
1: যাই কারে গতিছি ওই কারে গতিছি ওই কোনামি ইমান না সাক্তা
0: রে ওসুন তো খচ্চ মই আরি কারাই
1: জি ওসুতা আ মনা থাক যাই তো কান কাই বিকাশ আঙ্কে রে মা ফিনা কো মঞ্চা ওই
0: এন্য কাজি পুসা
1: সিপুং কি ওই
0: আইয়া